Ya pe paru da te krzong ya, ya leng ba de ve da sen ziri ya. Te tong tong mu bo ngu bo zi ya, tog tong di ve ze tong te ya. I ka du tu la dan ba ye re ya, ma wong ke lung te na ya. Le karabu te ba jin zi la. Ya na dub se sum chu ko ta tong ya de tar bu ke jan du ni ma tar ya an se ji de re gon du go song ya te lo chu ja mu bu ke pa bon la ya tu kor ke tu ton zi mo song ya tu do ba re ri e ko so li ya te te le re re da ดรอซองยามซอกาทองอารามลงเตนซียาทงลาทองเซเปนโครเชนายามกาทงเดมายกิปอติเอนายาลงซอมบองคูเวดาปันดงเรยามกาเทซามยาปเซนดาปงลาเฮยารงตารงปอมโบโททงลายามเซนัมเก ཁྱི ཕྱད མམ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ
sénem. Tant de chibi et gécab l'ensemble. Bon trollo taille à d'arbote et gécab. Quand on s'est la trouille, on bat d'artop la touche et gécon secte. Sans vous yonter qu'une la chabéque, tant de rhume pour donc pêcher des mondes. Temba paille, luton de la dédite. Tachon mecre, conquer sans bec au gola. Divon que cosaja, l'ensi que temba dans la mesure que t'es un bec. On est en saille d'arbaton de toba avec tonton du monde. Quand on gagne pour la question, donc c'est quand y en a six ans. Tiens, amène pas les tapes, tiens, l'orap tava, c'est tout là. Tap kan shirap logo nike parda la, sepe tam kan rodon da la, sambo yon ten kudu cha beke, tam ta beke rodon ta dobe pe yin be, tonda tsike si hi ta beke, tonne ke rirban da la, ta be tonto la min duk da, ya abe pet na ni. Ta ka le yin da da, pon kosa sin ke chel lan zin, le tak hi sin ka rango su, le ten da la zi bo ba shun, ke tsike si beke nan don tu, tam kun nam ti beke, den ba ko ta ki par.